0: তুই অটে দেবু বানা, ভণারে তুই খট মাগো নুয়া কি পুরুনা। আমি এতে দেখিবা যে কেমিতি আঞ্চলিক ভাষা এতে ভরপুর রয়েছে। এপরে লক্ষ্মী পূজার পুরাণ গায়ন হয়ে থাকে। এতে গ্রামের নরনারী সমবেত হয়ে লক্ষ্মী গাথা শ্রবণ করতে। পূজা উদযাপন পরে ধানরে প্রস্তুত ও প্রতিষ্ঠিত লক্ষ্মী প্রতিমা ও অন্য পূজা সামগ্রীকে সম্পৃক্ত পরিবার তাঙ্ক পূজা কোঠিরে স্থাপন করে থাকে। বহু স্থানরে ধানরে প্রস্তুত মহালক্ষ্মী ও অন্য সামগ্রী গৃহস্থ মানে দেবগুণিয়াঙ্ক ঠু সংগ্রহ করে নিজে নিজ পূজা গৃহরে মধ্য স্থাপন করে থাকে। দেবগুণিয়াঙ্ক দ্বারা ব্যবহার করা যাওয়া ব্রহ্মবীণা ভারতীয় বাদ্য পরম্পরার এক প্রাচীন ও কৌলিক বাদ্য। ভারতীয় ভাট মানে প্রায় এভিয়া বাদ্যযন্ত্র ভিন্ন ভিন্ন রূপরে ব্যবহার করে থাকে। এই ভাট মানে উভয় গায়ন ও বাদন করুয়া দৃষ্টি সেমানক কণ্ঠস্বর ও বাদনর স্বর মধ্যে সামঞ্জস্য রয়েছে। দেবগুণিয়া মানে ব্রহ্মবীণাকে বেনি, ডুডুং বাজা প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে মধ্যে নামিত করে থাকে। এখন লক্ষ্মীঙ্ প্রতীক ভাবে বিবেচনা করে এবার নিজ পূজাস্থলী রাখি পূজা করে থাকে। প্রায় 3.5 ফুট লম্ব বিশিষ্ট ব্রহ্মবীণা, গোটিয়ে বাউঁশ নলীর উপর ভাগে পিতলর কুম্ভ, সিংহাসন খুঁটি, মধ্যভাগর উপর পার্শ্বরে নবগ্রহর পরিকল্পনায় ত্রিকোণাকৃতি মৌ ফেণার অঠার প্রস্তুত 9টি ময়ন, ময়নর উপরে কৌড়ি ও পয়সা লগা যাই। এই ময়নর তলক বাউঁশের এক লাউতুম্বা সংযোগ হয়ে থাকে। বাউঁশ নলীর নিম্ন পার্শ্বরে ঝিলি খুঁটি থাকে। উপর অংশর সিংহাসন খুঁটি নিম্ন অংশের থাকা এই ঝিলি খুঁটি প্লাষ্টিক তারে ভিড়া যাই। পূর্বে সম্বর শিরাকু তার ভাবে ব্যবহার করা যাওয়া। এই তার উপরে অঙ্গুড়ি চালনা কলে বাউঁশ নলী ও লাউতুম্বা মাধ্যমে মধুর স্বর উৎপন্ন হয়ে থাকে। শুদ্ধপুত ভাবে নিষ্ঠার সহ এই বাদ্যযন্ত্র নির্মাণ করা যাই। পুরুষ ও স্ত্রী উভয়ে বাউঁশ পাতিয়া, সূতা ও লম্ব ধরা ধানরে লক্ষ্মীমূর্তি, খটুড়ি, পদ্মফুল, দ্বারবন্ধমাড়া, মাণ, কুলা, হাতী ভি সামগ্রী প্রস্তুত করতে। এক সরু বাউঁশ পাতিয়া মঝিরে ধান রাখি তাকে সূতার ছন্দি গোটিক পরে গোটিয়ে যত্ন সহকারে জোড়া যাই থাকে। এসব পাতিয়াকে নিয়ে লক্ষ্মী পূজা পাই উদ্দিষ্ট বিভিন্ন কলাকৃতি প্রস্তুত হুয়ে। অতীতরে গৃহিণী মানুষ সঞ্চা নেই প্রতিবদলরে উপহার স্বরূপ এইসব কলাকৃতি দিয়ে যাওয়া, কিন্তু সাম্প্রতিক কালে এই নিয়ারা কলাকৃতি সেমানক জীবন এবং জীবিকার পন্থা হয়েছি। এসব সূক্ষ্ম কলাকৃতির প্রস্তুতি সময় সাপেক্ষ। মার্গশীর মাস লক্ষ্মী পূজা অবসরের লোকে স্বইচ্ছারে এথিপাই যাহা দিয়ন্তি তাহা এমানে আনন্দরে গ্রহণ করে থাকে। কিন্তু বজারে বিভিন্ন কলাকৃতি 20 টাকা যায় গঢ়ন ও চাহিদাকে নিয়ে বিক্রি হয়ে থাকে। অধুনা দেবগুণিয়াঙ্ক দ্বারা প্রস্তুত কলাকৃতি পেডিক্রাফ্ট ভাবে হস্তশিল্পর মান্যতা পাইছি। উৎপাদিত সামগ্রী মানে বিভিন্ন মেলা, মহোৎসব ও প্রদর্শনী মাধ্যমে বিক্রি হচ্ছে, কিন্তু শিল্প বিভাগ পক্ষর প্রদত্ত সহায়তা ও প্রোৎসাহন এই শিল্পী মানক আর্থিক বিকাশ পাই যথেষ্ট হো না, ফলরে এমানক স্থিতি স্বচ্ছ হয়ে পু না। এপাই সুব্যবস্থিত বজার ব্যবস্থার আবশ্যকতা রয়েছে। এমানে পরম্পরা প্রিয় ও সংস্কৃতি সর্বস্ব, লক্ষ্মীঙ্কর প্রচারক ভাবে পরিচয় রয়েছে। কিন্তু বিড়ম্বনার বিষয় যে লক্ষ্মীঙ্ক এই প্রিয় উপাসক দেবগুণিয়া মানে আজি অভাব অনাটনরে কালাতিপাত করুচন্তি। সর্বভারতীয় স্তরে ধানরে প্রস্তুত এমানক কলাকৃতির মান্যতা রয়েছে, কিন্তু এই হস্তশিল্পকে যেপরি প্রোৎসাহন মিলিবা কথা তাহা মিলু না, ফলরে এই কৌলিক হস্তশিল্প সহিত দেবগুণিয়াঙ্ক সাংস্কৃতিক পরম্পরা প্রতি মধ্যে বিপদ দেখা দিয়েছে। দেবগুণিয়াঙ্ক সংস্কৃতি ও কলা লোপ পাইবা পূর্বরু সেসবুর সুরক্ষা ও পুনরুদ্ধার পাই বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
1: আপন মানে শুনুলে ওড়িয়ার আলোচনা, আলোচক লে উমাশঙ্কর কর। বিষয়বস্তু লা কলাহাণ্ডি, কলাহাণ্ডির দেবগুণিয়া সংস্কৃতি ও জীবনশৈলী। আকাশবাণী ভবানীপাটনা।

0: মানে নিকরি আমি যদি বাইগন চাষ করমা বেলে আমি অধিক অমল পাইবার সনে তাকে বিক্রি করি অধিক পয়সা দ্বারা বি পাইপারমা। আইজকাল বজারে লোর বি বেশি চাহিদা আছে, কাঁ কাজে কি ইটাকে খাইলে ব্লড প্রেসর আর সুগার বেমার বি কমুছে। হেতির লাগি আমি যদি লৌ চাষ পুনি এই সময়ানে কলে আমার নোকসান নেই করে অধিক লাভ হবা। এটা সুখা আর উদা দুইটা যাক পরিস্থিতি নে ভল করে বড়িথেসি। এটাকে চাষে পাশে করমা বেলে চালিশ নু পচাশ দিন ভিতরে নে অমল করে পারমা। লৌ দুই প্রকার আছে, গোটে খেলা গোল লৌ আর গোটে খেলা লম্বা লৌ। গোল লৌর কিসম ভিতরে নে মঞ্জরি ভল কিসমে আর লম্বা কিসম ভিতরে নে গৌরী আর পুষা মেঘদূত। লৌ চাষ করুচু বেলে এটার মূল শত্রু হচ্ছে ফল মাছি, যাতির লাগে ফলটা নষ্ট হয়ে যাইসি আর অমল বি পুরাপুরি কমি যাইসি। তো এটির লাগি আমি আগ্নু একা সতর্ক হইকিনা ফল মাছি যতা মানে জমিনে লগে দিতিমা বেলে সেথিনে ফল মাছি আসিকরি ঝপে হেবে, এমতি করি ফল মাছির সংখ্যা বি ধীরে ধীরে কমি যা, যাতির লাগি সেমানে ফসলকে আর বেশি নোকসান নি করি পার না। আমি জয়তুন শাগ রাঁধিলে বি শুখা মরিচ হো কি কঁচা মরিচ হো পকাই থিসু, আর মশলা বাটলা বেলে তো ই মরিচকে কেবে বি নেই পাশরু। হেতির লাগি এটার চাহিদা বজারে সবু সময়ান আছে। এই মরিচকে ফুনি আমি বরস যাক যেবে বি কমে পারমা, মাত্র বিহন নেলা বেলে ধ্যান দেমা যে ভল কিসম বাছি করে নামা। এটার ভল কিসম মানে হচ্ছে ভিএনআর 337 রয়্যাল বুলেট ইগল। ইগল কিসমর বিহন লগাইছু বেলে পতরমোড়া রোগ এটাকে কম ধরসি। খরাদিনে আমি কুমড়া চাষ করি করি খুব অমল পাইপারমা। এটার ভল কিসম মানে হেলা অর্জুন F1 হাইব্রিড NS9521। এটাকে ছাড়ি দেলে আর বি যেন যেন ভল কিসম মানে বজারে মিলুছে তাকে নিকরি আমি কুমড়া চাষ করি পারমা। এবে আমি জানমা সে পরিবা বিষয়নে যেনটাকে প্রায় সবু তুনে সাগে আমি লগাইছু, সেটা হেলা পাতল ঘণ্টা। খরাদিনে এটাকে বি করলে আমি খুব লাভ কমাই পারমা। পাতল ঘণ্টার ভল কিসম মানে হেলা সাহু, এটা 45 দিন নু 60 দিন ভিতরে প্রথম অমল দেশি। NS592 কিসম, এটা নেলে পতরমোড়া রোগকে সহি পারবার ক্ষমতা বেশি থিসি। এবে আমি যেন যেন চাষ মানকর বিষয়ে জানলু তাকে সোর রক্ষি করে চাষ করলে এই খরা মাসে বি আমি অধিক অমল করি পারমা।
1: আপন মানে শুনুলে চাষর কথা উপস্থাপন কলে প্রণতি মিশ্র, বিষয়বস্তু লা মে মাসর পরিবা চাষ। আকাশবাণী ভবানীপাটনা এথর প্রচার করুছ কার্যক্রম সঙ্গীত লহরীর কতটি আধুনিক গীত। গীতটি গাইছেন্তি রাত্রি ঘোষ, গীতটি লিখিছেন্তি এবং সঙ্গীতরে সজিয়েছেন্তি স্বরূপ নায়ক।

শ্রোতা বন্ধু, আজি হেউছি বিশ্ব আইভিডি দিবস। প্রতিবর্ষ মই 19 তারিখরে সমগ্র বিশ্বরে বিশ্ব আইভিডি দিবস পালন করা যায়। আইভিডির সম্পূর্ণ রূপ হেউছি ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এহা আম অন্ত সম্বন্ধীয় এক দীর্ঘকালীন রোগ, যাহার প্রমুখ দুইটি রূপ হেউছি ক্রোনস ডিজিজ ও আলসারেটিভ কোলাইডস। এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য হেউছি এই রোগ সম্বন্ধে সাধারণ লোকঙ্ক মধ্যে সচেতনতা সৃষ্টি করা ও রোগীমানঙ্কর প্রতি সহানুভূতি বড়াইবা। আইভিডি রোগরে পেট ব্যথা, দীর্ঘ সময় ধরে ডায়রিয়া, ওজন কমিযা, দুর্বলতা এবং খাদ্য হজমরে সমস্যা দেখা যায়। বহুত সময়রে লোকমানে এই রোগর লক্ষণকু সাধারণ পেট সমস্যা ভাবি অবহেলা করন্তি, কিন্তু ঠিক সময়রে চিকিৎসা নহেলে এহা গুরুতর রূপ নেইপারে। তেণু আরম্ভরু সচেতন হেবা অত্যন্ত আবশ্যক। সুস্থ জীবনশৈলী, সমতুলিত খাদ্য, নিয়মিত ব্যায়াম ও মনোচাপ কমাইবা দ্বারা এই রোগকু অনেক অংশে নিয়ন্ত্রণ করিহেব। ডাক্তরঙ্কর পরামর্শ অনুসারে চিকিৎসা ও ঔষধ সেবন করিলে রোগী সাধারণ জীবন ব্যতীত করিপারিব। বিশ্ব আইভিডি দিবস আমাকে স্মরণ করায় যে স্বাস্থ্য হি সবুঠারু বড় সম্পদ। তেণু নিজ স্বাস্থ্য প্রতি সচেতন হওয়া সহ অন্য মানুষ মধ্যে এই রোগ বিষয়ে জনাইবা আম সমস্ত দায়িত্ব। শ্রোতা বন্ধু, এইটি শুনে নেবা আউ এক সুন্দর গীত।

শ্রোতা বন্ধু, প্রতিবর্ষ মই উনিশ তারিখকু সমগ্র বিশ্বরে বিশ্ব পরিবার ডাক্তার দিবস ভাবে পালন করা যায়। এই দিনটি পরিবার ডাক্তার মানঙ্কর নিষ্ঠা সেবা ভাব ও সমাজ প্রতি তাঙ্কর অমূল্য অবদানকু সম্মান জনাইবা পাই উৎসর্গ করা যাইছি। পরিবার ডাক্তার কেবল জনে চিকিৎসক নুহন্তি, সে হেউছন্তি গুটি পরিবার স্বাস্থ্য মার্গদর্শক। ঘরর ছোট শিশু ঠারু আরম্ভ করি বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত সমস্তঙ্কর স্বাস্থ্যর যত্ন নেইথান্তি পরিবারর জনে ডাক্তার হইথিলে। রোগ হেলে চিকিৎসা দেবা সহিত সুস্থ জীবনশৈলী, খাদ্যাভ্যাস ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্বন্ধরে সচেতন করাইথান্তি। আজির দ্রুতগতির জীবনরে অনেক নূতন রোগ ও সমস্যা, স্বাস্থ্যজনিত সমস্যা দেখা যাচ্ছি। এইপরি সময়রে পরিবারর কেহি জনে যদি ডাক্তার হইথিবে, সেই ডাক্তার লোকঙ্কর প্রথম ভরসা হয়ে উঠন্তি। সেমানে রোগীঙ্কর শারীরিক সমস্যা সহ মানসিক অবস্থাকু মধ্য বুঝি সঠিক পরামর্শ দেইথান্তি। বিশেষ করে কোভিড মহামারী সময়রে ডাক্তার মানঙ্কর অবদান অত্যন্ত স্মরণীয় রয়েছে। নিজ জীবনকু বাজি লগাই সেমানে অনেক লোকঙ্কর জীবনকু রক্ষা করিথিলে। এই দিন আমকু স্মরণ করায় যে ডাক্তার মানে কেবল চিকিৎসা করন্তি নাহিঁ, সেমানে আশা ও বিশ্বাস মধ্য দেইথান্তি। তেণু সমাজরে সেমানঙ্কর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা রহিবা আবশ্যক। ডাক্তারঙ্কর হস ও সেবাভাব রোগীঙ্কর মনরে জগায় নূয়া আশার প্রভাব। শ্রোতাবন্ধু, আহরি মধ্য কথা হবা তা পূর্বরু এই গীতটি

শ্রোতা বন্ধু, আসি যাইছি মলমাস। আসন্তু এই মলমাস কণ জানিবা। হিন্দু ধর্মরে পবিত্র ও আধ্যাত্মিক মান্যতা রখিথিবা এই মলমাস হিন্দু পঞ্জিকা অনুসারে সূর্য ও চন্দ্রগতির তারতম্যকু সমন্বয় করিবা পাই প্রায় প্রতি তিন বর্ষরে থরে গোটিয়ে অতিরিক্ত মাস যোড়া যায়। এই অতিরিক্ত মাসকু মলমাস বা অধিক মাস বলে কুহযায়। এহাকু পুরুষোত্তম মাস ভাবরে মধ্যে মনা যায়। ধার্মিক মতানুসারে এই মাস ভগবান বিষ্ণুকু সমর্পিত। পুরাণ অনুসারে প্রথমে এই মাসকু কোনোসি শুভ কার্য পাই মান্যতা মিলু নথিলা, তেণু এহাকু মলমাস বলি কুহযাউথিলা। পরে ভগবান শ্রীবিষ্ণু এই মাসকু নিজ নাম পুরুষোত্তম দান করে এহাকু পবিত্র মর্যাদা দিয়েছিলে। সেথিপাই এই মাসকু ভক্তি, পূজাপাঠ ও ধ্যান

শ্রোতা বন্ধু আসন্ত জানিবা কিছি স্থানীয় খবর সম্পর্কে। রোফরা সমেত মুসকোটি, কর্মেঙ্গা, গিগিনা, ভিলকেলা, টর্কলা, পলম, ঘোড়াবন্ধ ও ভানুপুর পঞ্চায়েতর সমস্ত গাঁরে প্রবল গ্রীষ্ম ও গুড়ুগুড়ি অনুভূত হয়েথিবার জনজীবন অস্তব্যস্ত হয়ে যাইছি। সেইপরি সান্দুল নদী শুখি যাইথিবার পানীয় জল যোগাণ বাধাপ্রাপ্ত হয়েছি। নয়াপড়া জেলা সরকার প্রত্যেক গ্রামকে বিশুদ্ধ পানীয় জল যোগাইবার লক্ষ্য নিয়ে গ্রাম্য জল যোগাণ প্রকল্প মাধ্যমে কোটি কোটি টঙ্কা খরচ করুছন্তি, কিন্তু সুফল মিলিপারু নাহিঁ, যাহাফলরে গ্রামর মহিলামানে প্রায় এক কিলোমিটার এক ছোট নালরে বালিচুয়া করে সেঠারু পানি সংগ্রহ করুথিবা দেখিবাকু মিলিছি। মুরি বাহাল ব্লক গরেই পঞ্চায়েত ফটামুন্ডা গাঁরে দীর্ঘদিন ধরে বিপদ সংকুল ভাবরে ট্রান্সফর্মর রহিথিলা। এই রাস্তা দিয়ে লোকে যা আসবা করুথিবা বেলে সর্বদা ভয় লাগি রহুথিলা। বিশেষ করে গাঁ স্কুল নিকটরে ট্রান্সফর্মরটি রহিথিবারু ছাত্রছাত্রীঙ্কর সুরক্ষা প্রতি সর্বদা অভিভাবক চিন্তারে রহুথিলে। এহাকু বরিষ্ঠ অধিকারী গুরুত্বর সহ নেই তুরন্ত ট্রান্সফর্মর চারিপটে সুরক্ষা পাচেরি নির্মাণ করিবা সহ লোহা গেট লগাইছন্তি। কোকসরা ব্লক খেলপড়িয়াঠারে মা ঠাকুরাণী ক্রিকেট ক্লব পক্ষর চালিথিবা 19 বর্ষরু কম ক্রিকেটর প্রতিযোগিতা উদযাপিত হয়ে যাইছি। উদযাপনী ম্যাচ মাঝিগুড়া ও কোকসরা মধ্যরে অনুষ্ঠিত হয়ে যাইথিলা। এথিরে কোকসরা বিজয়ী হয়েথিলা। মা ঠাকুরাণী ব্লকর অনেক সদস্য এই কার্যক্রমকে সফল করাইবার সাহায্য করেছিলে। স্থানীয় কৌশল কলামণ্ডল পড়িয়ারে দুলদুলি কলা পরিষদ পক্ষর নবম লোককলা উৎসব আয়োজন হব। 21-24 তারিখ যায় এই উৎসব হব বলে স্থানীয় সাংবাদিক ভবনরে আয়োজক কমিটি এক সম্মেলনী জরিয়ারে সূচনা দিয়েছিলে। এই অবসরের লোককলা উৎসবর লোগো উন্মোচন হয়েছিল। শ্রোতাবন্ধু আসন্তু শুনিবা পানিপাগ সম্পর্কে সূচনা। আজি পাগ শুখিলা রহিব। আজি ভবানীপাটনারে 40 ডিগ্রি তাপমাত্রা রহিব এবং স্থান স্থানরে কালবৈশাখীর মধ্য সম্ভাবনা রয়েছে। এহা পানিপাগ বিভাগর আমাকে সূচনা হস্তগত হয়েছে। শ্রোতাবন্ধু এটি শুনে নেবা আউ এক সুন্দর গীত।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

শ্রোতা বন্ধু, এই গীতটি দ্বৈতকণ্ঠে শুনুলে শিল্পী ধীরজ মহান্তি এবং বিদ্যুৎপ্রভা পট্টনায়ক, গীত রচনা বাসুদেব প্রধান। শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহার্টজ যোগে। এফএম মাধ্যমে আমার কার্যক্রম শুনেপারে 100.3 মেগাহর্টজ ও নিউজ অন ইআইআর আপ মাধ্যমে। পরবর্তী গীত শুণন্তু যোগেন্দ্র মহাপাত্রঙ্ক কণ্ঠরে, গীত রচনা ডক্টর যশবন্ত নারায়ণ ধর।

0: 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: বন্ধু বানকে দেবে।
1: আজ্ঞা, আমার নাম দেবেন্দ্র নায়ক, আর লক্ষ্মীপুর গাঁ আর লক্ষ্মীপুর পঞ্চায়েত।
0: এটা তো গলা আপনার পরিচয়। এবে কহন যে আপন কে কেন কেন খেল খেলবার লাগি ভাল লাগছে?
1: আজ্ঞা, খেল ভিতরে তো মোর কবাডি খেল ভাল থিলা, বাকি বডি বিল্ডিং বড় ভাই মনে করুথিলে, সেটা দেখি কি না মতে টিকে বহুত ইচ্ছা হলা, সেনু মই শুরুয়াত করি বডি বিল্ডিং।
0: আচ্ছা, এটা তো বহুত ভাল কথা। হেলে দেখুন, এতে বিভিন্ন প্রকার খেল আছে, আজিকালি ফুটবল, ক্রিকেট, খোখো, কবাডি রে বহুত লোক যাউছন, কিন্তু আপন বডি বিল্ডিং কে হি কা কা যে মানে নিজর জীবনর লক্ষ্য হিসাবে বাছি নেলে, সে বিষয়ে টিক কহবে কি আপনকু প্রেরণা দেলে?
1: আজ্ঞা, বডি বিল্ডিং যেতেবেলে আমি স্টার্ট করি, সেতেবেলে আমি মুই তো নেই ভাবি যে বডি বিল্ডিং কম্পিটিশন রে উতরিবি, আর মতে এতে সম্মান মিলবা আর এতে পরিচয় মিলবা, মুই নেই ভাবি থাই। তারপরে যেতেবেলে মুই 2017 রে বডি বিল্ডিং মিস্টার কলাহান্ডি উতরিলি, সেনে মতে বহুত রেসপেক্ট মিললা, বহুত সম্মান মিললা, তারপরে বডি বিল্ডিং মুই চুজ করলি।
0: এবে কহন, আপন প্রতিদিন বডি বিল্ডিং লাগি আপন কেতে ঘন্টা পরিশ্রম করুছন, কেতে ঘন্টা সময় দৌছন, সে বিষয়টি কহে।
1: আজ্ঞা, বডি বিল্ডিং রে মুই 3 ঘন্টা টাইম দেসি নিজর শরীর লাগি, আর মুই ফিটনেস ওয়ার্ল্ড জিম রে ট্রেনার বি আছে, আর সবকে মুই ট্রেনিং দেসি।
0: বডি বিল্ডিং মানে করি করি আপন কেন কেন স্তর রে আপন প্রাইজ সব পাইছন, সে বিষয়টি কহেবে।
1: আজ্ঞা, আমি 2017 রে মিস্টার কলাহান্ডি পাইলি, আর 2020 রে বি মিস্টার কলাহান্ডি পাইছে। তারপরে 2020 রু 2023 তক মুই মিস্টার কলাহান্ডি, মিস্টার ওড়িশা, মিস্টার কলাপুর এই সব পাইছে। আজ্ঞা, আর মিস্টার ইন্ডিয়া বি 2023 রে মুই পাইছে, সেকেন্ড মেডেল মোর পাইছে।
0: শরীর কে তো ভাল রাখা যিবা একা, তার সঙ্গে খাদ্য পেয়ের কথা বি আছে, তো সেতি লাগি আমি কেন কেন প্রকার ভাল ভাল খাদ্য মানে গ্রহণ করবার কথা, যার দ্বারা কি আমার শরীর ঠিক রহবা, আউ আমি আগকে বড়ি পারমা, সে বিষয়টি কহ।
1: আজ্ঞা, খানা বিষয়ে তো ভাল ডায়েট বলে আমি কে তো ভাল সে ডায়েট নাই করবা, কাহে যে কি সব লোক কাম ধাম করছন, টাইম সে মন কবে নাই থে, সেতির লাগি সে মানে যাইছন কিছু বাহার খাই দেছন, কিছু ছনা ছনি জিনিস, তো ছনা ছনি জিনিসই আমার শরীর কে বহুত টিকে খারাপ করবা লাগি যাইছি, সেতির লাগি আমি যদি জিম করমা আর নিজের ভাল শরীর বনেমা বলে আমি যেটা এক্সারসাইজ করছু তার নু মেন ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট। ডায়েট যদি আমি ভালসে করমা বলে আমাকে কিছু রোগ নাই হয়, আর ডায়েট উপরে যদি ফোকাস করমা বলে ফার্স্টে আমি কিছু ব্রেকফাস্ট লাগে আমি ব্রাউডস বি করি পারমা, কি কিছু হোয়াইট এগ করি পারমা, ইয়া কিছু আমার ফাইবার জিনিস কিছু ইউজ করি পারমা, তো হেনতা কিনা আমি চিকেন, অন্ডা, ফ্রুটস এইসব খাই করি আমি নিজ শরীরকে ভাল বনে পারমা।
0: এবে কহন যে যদি জনে লোক বডি বিল্ডিং লাইনে যাবার লাগি চাহবা, তো সেতির লাগি তাকে কেন ভলিয়া মানে প্রস্তুতি করবাকে পড়বা, সে বিষয়ে টিকে কহ।
1: আজ্ঞা, ফার্স্টে তো বডি বিল্ডিং করবার লাগি চৌছন বলে সে মানে নিজকে টাইম টিকে দেবার লাগি পড়বা, এটা গোটে বি কাম হে, আর ভাবাকে পড়বা যে আমি জিম জিমু, আর সে জিম রে যেন ট্রেনর যেনতা বতাইবে, ট্রেনর কথা মানবার লাগি পড়বা, ট্রেনর যেনতা বতাইবে যেনতা এক্সারসাইজ করাইবে, এক্সারসাইজ করবার লাগি পড়বা, যেনতা ডায়েট বতাইবে ডায়েট করবার লাগি পড়বা, বি হেনতা খানা করি কিনা হেনতা ওয়ার্কআউট করি কিনা এক্সারসাইজ আগে বড়াইবার কথা। সে মানে ফার্স্ট রে সে মানে ক্ষীর খাইবার কথা, অন্ডা খাইবার কথা, প্রাউডস খাইবার কথা, ই সব খাই কিনা 3 মন্থ তক সে মানে এক্সারসাইজ করবার জরুরি। বডি বিল্ডিং রে যদি আমি জিমা বলে আমাকে বহুত রেসপেক্ট মিলছি, পয়সা বি মিলছি, কলাহান্ডি ডিস্ট্রিক্ট রে আমি আমার নিজের না কে সম্মান কে আগে বড়াই পারমা, নিজের গাঁ কে আগে বড়াই পারমা, না সম্মান বড়াই পারমা, আর আগে আমি ন্যাশনাল বি খেলি পারমা আজ্ঞা, আর আমার না সম্মান বড়াই পারমা, আর আমার কলাহান্ডি না আমার পিলা মানে বড়াই পারমা।
0: এবে আর গোটে কথা পচারবি যে আপনকর গাঁরে যেন পিলা মানে অছন, তো সেমনকর লাগি তো আপন গোটে প্রেরণা একা, তো সে ভাই বোন মানকে আপন কেমতি করে সে মানে স্পোর্টস কে ভাল পাইবে, আর প্রতিদিন কিছু সময় দেবে শারীরিক করবে, সকালু কিছু সময় দেবে, সন্ধ্যারে কিছু সময় দেবে, তো সে ভলিয়া ভাই বোন মানে যেন মনে কি খালি পাঠ পড়ি করে একা আগে মানে বড়মু, আউ নিজের মানে শরীর কে লাগি আমি সময় যেহেতু সে মানে নেই দি পারবার, তো সে ভলিয়া ভাই ভনি মানকে আপন মানে কাণা কহবা লাগি চাইবে?
1: আয়া, মুই কইছি যে ফার্স্ট রে তো পার্ট বি ইম্পর্টেন্ট, পার্ট মেন ইম্পর্টেন্ট, পার্ট পড়ো বাকি নিজের শরীর কে বি টাইম টিকে দিও বলি কিরা মুই চাইছি, আর সেতির লাগি আমার ক্লব গুটো আছে গোপবন্ধু ক্লব, সেনে মুই কিছু প্লেট কিছু সামান আইন দিছে, আর সব লোক এক্সারসাইজ টিকে করো, শরীর টিকে বনো, আর ইয়াড়ু সিয়াড়ু খাও নাই, ইয়াড়ু আজকাল পিলা ওনে বি আজ্ঞা নিশা দ্রব্য পি পুয়া দৌছন, তো সেতির ଲାଗି ମୁଁ ଜାଣିକି ନା ମୁଇଁ ଆମର ପିଲାମାନେ ଠିକ୍ ରୁହନ୍, ଏକ୍ସରସାଇଜ୍ କରନ୍, ଆର୍ ଏକ୍ସରସାଇଜ୍ କରନ୍, ପାଠ ବି ପଢ଼ନ୍, କାମ ବି କରନ୍। କାହିଁଯେ କି ଆଜ୍ଞା ପିଲାମାନେ ନେଇକି ପାଠ ପଢ଼ୁଛନ୍, କାମ ଧାମ ବି ସେମାନେ ଭଲସେ ନେଇ କରିପାରବାର ପିଲାମାନେ। ତ ସେଥିର୍ଲାଗି ମୁଇଁ କହିଛି ଯେ ପାଠ ବି ପଢ଼ନ୍ ଆର୍ କାମ ବି କରନ୍, ଆର୍ କିଛି ଟାଇମ୍ ମିଳିଲେ ନାଇଁ ଆଜ୍ଞା ଶରୀର ବନେଇବା ଲାଗି ଆମର କ୍ଲବ।

শ্রোতা বন্ধু শুনুলি কার্যক্রম গারমার কথা প্রযোজনার সচিদানন্দ মল্লিক উপস্থাপনার শিব প্রধান।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

প্রিয় হুও নণন্দ ও শাশুঘর সমস্ত সদস্য সদস্যা মানক গৃহলক্ষ্মী ভাবরে অধিষ্ঠিত হুও। ঋগ্বেদর বিবাহ সূক্তর এই মন্ত্রে বহুকু পর ঘরর অতিথি নুহে, বরং সেই ঘরর সম্রাজ্ঞী বলে কুহা যাইছি। বিবাহ পরে স্বামীক গৃহকু স্ত্রী নিজ গৃহ ভাবরে গ্রহণ করে থাকে। ধর্মশাস্ত্র শ্রুতি ও পুরাণরে গৃহিণীকু গৃহলক্ষ্মী সহধর্মচারিণী ও গৃহর শোভা বলে বর্ণনা করা যাইছি। এর অর্থ এমিতি নুহে যে নারীঙ্ক পিতৃগৃহ সহ সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বরং বিবাহ পরে নূতন পরিবারকু অর্থাৎ শাশুঘর পরিবারকু স্নেহ সম্মান ও কর্তব্যরে নিজর করিনেবার আদর্শকু শাস্ত্র প্রশংসা করে। সেইভাবে রামায়ণে মধ্য নারীর কর্তব্যর দৃষ্টান্ত রয়েছে। মাতা সীতা বিবাহ পরে অযোধ্যাকু নিজ গৃহ ভাবে গ্রহণ করেছিলে ও শ্রীরামঙ্ক সহ বনবাসকু মধ্য গৃহধর্ম ভাবে মানি নেইথিলে। সেইপরি শাস্ত্রে কোহা যাইছি, ন পিতা নাত্ম যো ন মাতা ন সখি জনহ ইহ প্রত্যচ নারীণাং প্রতিরেক গতি সদা। এই শ্লোকটি প্রাচীন গৃহধর্ম ধারণাকু প্রকাশ করুছি, যাহার অর্থ হেলা পত্নী পাই পতি হি এই লোক ও পরলোকর প্রধান আশ্রয়। শাস্ত্র অনুসারে বহু কেবল অতিথি নুহে, গৃহর লক্ষ্মী। বহুটিয়ে শাশুঘরকু নিজর ভাবে গ্রহণ করিবা গৃহস্থ ধর্মর অংশ। তা সহিত শাশুঘর পরিবারর কর্তব্য হেউছি বহুকু নিজর ঝিও ভলি আদর ও স্নেহ দেবা। ঘরর সমৃদ্ধি পরস্পর স্নেহ সম্মান ও সহযোগ উপরে নির্ভর করে। এণু এই ক্ষেত্রে ওড়িয়া লোকউক্তিরে কোহা যায়, বহু ঘরর লক্ষ্মী, তাকু আপনার কলে ঘর স্বর্গসম হুয়ে। শাশুঘর বহু পাই আপনার, এই বিচারটি কেবল সামাজিক প্রথা নুহে, এহা গৃহস্থ ধর্ম সধর্মণী তত্ত্ব ও কূল পরম্পরা সহিত জড়িত। ন গৃহং গৃহমিত্রা হুর্গৃহিণী গৃহমুচ্যতে, কেবল গৃহটি নির্মাণ করিদেলে তাহা গৃহ কুহাযায়নি, গৃহিণী থিলে হিঁ তাহা প্রকৃত গৃহ হুয়ে। ধর্মশাস্ত্র অনুসারে পত্নী বিনা গৃহস্থাশ্রম অপূর্ণ, সেথিপাই বিবাহ পরে সে কেবল অন্য ঘরর ঝিও রহিনথায়, বরং স্বামীঙ্ক কূলর ধর্ম ও পরম্পরার ভাগিনী হুয়ে। যেউ নারী গৃহকার্য সংস্কার ও পরিবারর পালনরে দক্ষ, সেই প্রকৃত ভার্যা। বহু গৃহর পরিচালনা ও সমন্বয়ের মূল শক্তি ও কেন্দ্রবিন্দু। পতিঙ্ক পরিবারকু নিজ পরিবার ভাবে গ্রহণ করি শাশু শ্বশুরঙ্ক সেবা, গৃহর মর্যাদা রক্ষা ও ধর্ম আচরণ যোগুঁ পুরাণ গ্রন্থগুড়িকরে অনুসয়া, সাবিত্রী, দময়ন্তী, সীতা প্রভৃতি নারী পতিব্রতা ও কুলদীপিকা ভাবরে প্রশংসিত হয়েছন্তি। বিবাহ হয়ে ঝিওটিয়ে স্বামী ঘরকু বহু হয়ে আসে, যেতেবেলে বহু শ্বশুর ঘরকু নিজর আপনার ভাবিব, গুরুজনকু সম্মান দেব, ছোটমানকু স্নেহ আদর করিব, সেতেবেলে সে শাশুঘর লোকঙ্ক ঠারু মধ্যে সেতিকি স্নেহ ও আদর নিশ্চয় পাইব। বাস্তবিক শাশুঘর বহুর অতি আপনার। আজির উগ্র আধুনিক সাম্প্রতিক সময়রে গোটিয়ে পরিবারকু সুন্দর করে গড়ি তোলিবারে বহুর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারকু শৃঙ্খলিত ও পরিবাররে সুখ শান্তি বজায় রাখিবা দিগরে বহুটিয়ে যত্নবান হেবার আবশ্যকতা রয়েছে। আজি সিয়ে বহু হয়ে শাশুঘরকু আসিছি, দিনে সিয়ে বি শাশু হেব ও নিজ পুয়ো পাই অন্য পরিবাররু

0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি ফসিলা
1: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
2: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
3: এই কাহিনী এক ফটোগ্রাফার আউতার অন্তরাত্মার ও লাভলি ওয়েল ডান বিজনেস লোন অ্যাপ্রুভড এবে হব বড় স্টুডিও নুয়া ক্যামেরা নুয়া লাইটস তা সাথে নুয়া কার বি নেই নিও সেই লোন রে না লোন নেইথিবা কামরে লগাও ঠিক সময়ের ইএমআই ভর ক্রেডিট স্কোর বড়াও পরবর্তী লোন সহজে পাও কার নুয়ে তোমার ফটো হি নেই যাও আপনা কে
4: আরবিআই কহে
3: আর্থিক বুদ্ধিমত্তা জাহারি সে সমৃদ্ধ নারী
5: पॉडकास्ट और वायरल रील्स के शोर में सोचो असली ओजी कौन है बॉस रेट्रो इज द न्यू कूल और इंडिया का सबसे पहला ट्रेंड सेटर है अपना आकाशवाणी वही सुकून वाली वाइब म्यूजिक और सॉलिड इन्फो पूरे 90 सालों से नॉन स्टॉप ट्रेंडिंग ट्यून इन करो क्योंकि लेजेंड्स कभी आउटडेटेड नहीं होते आकाशवाणी 90 ईयर्स से इंडिया की ओरिजिनल आवाज
6: ଶୁଣୁଥିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶକ୍ତି ରୂପା ଆକାଶବାଣୀ ଭବାନୀ ପାଟଣା ସମୟ ଦିନ 1:50 ହେବାକୁ ଯାଉଛି ଆମର ପରବର୍ତ୍ତୀ ପ୍ରସାରଣରେ ରିଲେ କରି ଶୁଣାଇବୁ ପ୍ରଥମେ ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ ଏବଂ ପରେ ପରେ ଶୁଣିପାରିବେ ମିଡ୍ ଡେ ନ୍ୟୁଜ୍ ଓ ଦୋପହର ସମାଚାର ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀ କେନ୍ଦ୍ରରୁ ଦିନ 2:35 ପ୍ରଚାର କରିବୁ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଏଥର ଶୁଣନ୍ତୁ ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ
7: ସମ୍ବାଦ ପଢ଼ୁଛନ୍ତି ମହେଶ୍ୱର ସାହୁ ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ଓସ୍ଲୋରେ ଆଜି ହେବାକୁ ଥିବା ତୃତୀୟ ଭାରତ ନର୍ଡିକ୍ ସମ୍ମିଳନୀରେ ଯୋଗଦେବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜଗଦଲପୁରରେ କେନ୍ଦ୍ର ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହାଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଜାରି ରହିଛି କେନ୍ଦ୍ରୀୟ ଜୋନାଲ ପରିଷଦ ବୈଠକ ପେଟ୍ରୋଲ ଓ ଡିଜେଲ ଦର ଲିଟର ପ୍ରତି 90 ପଇସା ବୃଦ୍ଧି ରାଷ୍ଟ୍ରପତି ସି ଜିନପିଙ୍ଗଙ୍କୁ ସାକ୍ଷାତ କରିବା ପାଇଁ ରୁଷ ରାଷ୍ଟ୍ରପତି ଭ୍ଲାଦିମିର ପୁତିନଙ୍କ ଚୀନ ଗସ୍ତ ଆଞ୍ଚଳିକ ଓ ବୈଶ୍ୱିକ ପ୍ରସଙ୍ଗ ଉପରେ ହେବ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଆଲୋଚନା ଏବଂ ଆଇପିଏଲ୍ କ୍ରିକେଟରେ ଆଜି ରାଜସ୍ଥାନ ରୟାଲ୍ସ ଏବଂ ଲକ୍ଷ୍ନୌ ସୁପର ଜାଏଣ୍ଟସ୍ ମଧ୍ୟରେ ଖେଳାଯିବ ମ୍ୟାଚ୍ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆଜି ନରୱେରେ ରାଜଧାନୀ ଓସ୍ଲୋରେ ହେବାକୁ ଥିବା ତୃତୀୟ ଭାରତ ନର୍ଡିକ୍ ସମ୍ମିଳନୀରେ ଯୋଗଦେବେ ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ନବୀକରଣୀୟ ଶକ୍ତି ପ୍ରତିରକ୍ଷା ସ୍ଥିରତା ଏବଂ ବାଣିଜ୍ୟ

শ্রোতা বন্ধু, এই গীতটি নিয়েছু কিসি কা ভাই কিসি কি জান চলচ্চিত্রের সলমান খানক কণ্ঠে শুণন্তু। গীত রচনা সবির আহমদ এবং সঙ্গীত সংযোজনা অমল মল্লিক।

শ্রোতা বন্ধু, শেষ গীতটি শুনন্তু সন অফ সর্দার টু চলচ্চিত্রর রোমি এবং লিজু জর্জ কণ্ঠরে, গীত রচনা কুমার এবং সঙ্গীত সংযোজনা লিজু জর্জ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কম সময়ের অধিক ফায়দা মাত্র গোটিয়ে ক্লিক রে, বড়িয়া।

0: An ODI series against Afghanistan were announced today, with several notable changes across both formats. Wicketkeeper batter Rishabh Pant has been removed as vice-captain of the Test side and also dropped from the ODI squad. Wicketkeeper batter KL Rahul has been named the new vice-captain of the Test team, to be led by Shubman Gill. And that is the end of this news bulletin.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: आकाशवाणी एट 90, 90 साल की आवाज, दिल से दिल तक नॉन स्टॉप धमाल। पुरानी यादें, नया जोश है, देश का रेडियो अब भी बॉस है। आकाशवाणी के गौरवमयी 90 साल।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: শুনন্তু, ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ଓ ଅଂଶୁଘାତରୁ ସୁରକ୍ଷା ପାଇଁ ସୂଚନା। ଟାଣ ଖରାରେ ବାହାରକୁ ଯାଆନ୍ତୁ ନାହିଁ। ହାଲୁକା, ଫିକା, ଢିଲା ସୂତା ଲୁଗା ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଘରେ ପରଦା ଟାଣନ୍ତୁ। ରାତିରେ ଝରକା ଖୋଲା ରଖନ୍ତୁ। ଯେତେ ସମ୍ଭବ ଥଣ୍ଡା ପାଣିରେ ଗାଧାନ୍ତୁ। ଶୋଷ ନଥିଲେ ମଧ୍ୟ ପ୍ରଚୁର ଥଣ୍ଡା ପାଣି ପିଅନ୍ତୁ। ORS ପାଉଡ଼ର କିମ୍ବା ଘରେ ଉପଲବ୍ଧ ପାନୀୟ ଯଥା ଲସି, ଘୋଳ ଦହି, ତୋରାଣି, ଲେମ୍ବୁ ପାଣି ପ୍ରଚୁର ପରିମାଣରେ ପିଅନ୍ତୁ। ଗରିଷ୍ଠ ଖାଦ୍ୟ ଖାଆନ୍ତୁ ନାହିଁ। ଚା, କଫି, ମାଦକଦ୍ରବ୍ୟ ଓ କାର୍ବନଯୁକ୍ତ ଥଣ୍ଡା ପାନୀୟ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ନାହିଁ। ଯଦି ବାହାରକୁ ଯିବାକୁ ପଡ଼େ, ସାଥିରେ କଳା ଚଷମା, ଜୋତା, ଚପଲ ଓ ଧଳା ଛତା ବା ଟୋପି ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ସଙ୍ଗରେ ପାଣି ବୋତଲ ନେବାକୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ଭୀଷଣ ଖରାରେ ବିଶେଷ କରି ଦିନ 12ଟାରୁ ଦିନ 3ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଶାରୀରିକ ପରିଶ୍ରମ କରନ୍ତୁ ନାହିଁ। ବାହାରେ କାମ କରୁଥିଲେ ଛତା ବା ଟୋପି ବ୍ୟବହାର କରିବା ସହ ଓଦା ଗାମୁଛାରେ ମୁଣ୍ଡ ବେକକୁ ଘୋଡ଼ାଇ ରଖନ୍ତୁ। ବନ୍ଦ ଗାଡ଼ି ଭିତରେ ଛୋଟ ପିଲାଙ୍କୁ ଛାଡ଼ି ଆସନ୍ତୁ ନାହିଁ। ଗୃହପାଳିତ ପଶୁ ପକ୍ଷୀମାନଙ୍କୁ ଛାଇରେ ରଖନ୍ତୁ ଓ ପାଣି ପିଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଶାରୀରିକ ଅସୁସ୍ଥତା ଅନୁଭବ କଲେ ତୁରନ୍ତ ଡାକ୍ତରଙ୍କ ପରାମର୍ଶ ନିଅନ୍ତୁ। ସୂଚନାଟି ଦେଖିଲେ ଶେଷ ହେଲା।

0: বলনু তো তুই এনে তেনে দেখুছু কিনি না বলছে
1: কা হেলা যে
0: কা হেলা যে আমার শিল্পী দাদা তাকর দল বল খেটলে না যে ননি তোর মোর তরফ গোটে অনুরোধ করু সেমানে গানা বাজনা করি করি আমার মনকে খণে উল্লাস করবে কে বলুছে
1: চল হ্যাঁ তাহলে গানাটা শুনু
0: শুনু
2: সভাজনে শুনো শুনো শুনো সভাজনে শুনো।

আকাশবাণী ভবানী পাটনা প্রচার করছু কে দুটি হিন্দি ভক্তিগীত। প্রথম ভক্তিগীত পাই কণ্ঠদান করেছেন জগমোহন সুরসাগর, শিল্পী গাইছেন পুরাতন রচনারু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি কণ্ঠদান করছেন পণ্ডিত কুমার গন্ধর্ব, শিল্পী গাইছেন পুরাতন রচনার।

আকাশবাণী ভবানী পাটনা প্রচার করছু অনুরোধে কেতুটি হিন্দি কথাচিত্র গীত মধুমতি কথাচিত্র প্রথম গীতটি কণ্ঠদান করেছেন মুকেশ, গীত রচনা শৈলেন্দ্র, সঙ্গীত নির্দেশনা সলিল চৌধুরী। গীতটি হনুমান মন্দির রোড মতিনগর নয়াদিল্লির অনুরোধকারী শ্রোতা হলে অনিল, গৌরব, মানসী, কবিতা এবং আরোরা পরিবার।